কনিগ্রিক আকাশবাণী শিলং খবর বনপুলি এফিডি মেরি নংটি ওয়ালং কিমাত কি বকং সানজং খবর মতাক সেম পিনশলুর উমন্ত্রী রংবা জেলা কনরাদ কে সংমা বান পিনন কাম দা কি কালি ইলেকট্রনিক হাসর না মার্কেজিং ভাব জিমন্তয় কবালা বনিও না কি নি কি জাত কালি খাতসানুর কি ব্রিও কি বখম্বো না প্রেং জুকি কি দি কি সামলা পুলি হাবরিং কর্তা খানরি হুদু আরপসান স্নেম কিলা দো এ এলাকা জং জিং এম না মার্কেজিং প্লোডিং মিননিন কে জানমিয়ে লখনৌ

কনিগ্রিক আকাশবাণী শিলং খবর বনপুলি এফিডি মেরি নগটি ওয়ালং কিমাত কি বকং সানজং খবর মতাকসে পিনশলুর উমন্ত্রু রংবা জেলা কনরাদ কে সংমা বান পিনন কাম দা কি কালি ইলেকট্রনিক হাসর নমার কিং ভা বা জিমন্তয় কে বালা বানিও না কি নি কি জাত কালি খাতসানুর কি ব্রিও কি বাকম্বো নপ্রিং জুকি কি কি সামলা পুলি হাবরিং কর্তা খানরি হদু আরপসান স্নেম কিলা দো এ এলাক জং জিং এম নমার কিং প্লো ডিং মিননিন কে জান মিয়া লখনও লারাখি বুরম মেক থমাস ডে মিননিন কে সঙ্গে হামে ঘালিয়া বন কন মাও ইয়ে কে জিং নো অসন্যাং কা ভরত বা জং রেভারেন থমাস জোন্স উবলা আই কি ডাক থ খাসি কি খবর কি ববনিয়া উমন্ত্রী রংবা আক জেলা কনট কে সং মাওলা পিনশলুর বন পিনন কাম দে কি কালে ইলেকট্রনিক বাট উলা আই সাখি বা ও মাত হি দলাদি এক জিং ভা বা জিং জেম ডট জং কি দি কি চাই কালি হাব ক্রেন হলর কি জিমন তয় না কি কালে ইলেকট্রনিক উ সংমা উ অং বা উলা পিনন কাম দা কি বকুম কি দি কি কালি শিলং বট উ শ্যাম বা কি লং শিশা কি বা ব্যাং ভা বান লেট বান ওয়ান হাসর মান লাক সিঙি হা কবি দি বা জিং সঙ্গ খিয়া জিং মুদ বা হাব বান চার্জ দা কা বোর্ডিং ইলেকট্রিক উ অং বা লা বান লে এক নি দা কা বাকসুক হাই ইং না জং কমবাজু চার্জ ইয়া কি মোবাইল ফোন উমন্ত্রী রংবা উ অং বা তংশি সেন চার্জ কালা ব্যাং না কাম দা জং উ বান পিরন কাম হা কালে কওয়ান বারো শি সিঙি হা সর শিল উলা বান রাব সুসু দা কা অং বা কি কালি ইলেকট্রনিক কিলং কি বা জেম ডোর বাট কি বা লাইট না কা জিং পঞ্চাখলিয়া মার রিয়াং খাসানু কি ব্রি কি বখামপুন কি দে কি সামলা পুলি কি বাহাপেন কর্তা খানরে হদু আরপসান স্নেম কিলা দো এ এলাক জং জিং এম নামার কে জিং প্লোডিং মিননেন কে জান মেট হা কথান আলিগঞ্জ জং লখনৌ হা উত্তর প্রদেশ কতে কে জিং প্লোডিং কিলা জা হা কওয়ে কে অ্যানিমেশন কোচিং সেন্টার কাবরন হালোর জং কওয়ে কে দোকান ইহনরেমুদ কি সামলা পুলি কি বলা মনসাও লপনকেট শা কে জি এম সি লখনৌ বানিও জিং সুমার কি বা বোন কি বাপ কি দেই নামার কা জিং আপ অপ হা কা ডিং বাট কা তেম কি পুলিট পিনিপ ডিং বা কি বর পিনিয়া ডিস্ট্রিক্ট কি লালেট মার মার সা কাতে কে চাকা বান প্রশাং পলাট ইয়ে কি বা সাকুট হা কাতে কে ইয়েন হা কা জিং কেন কি নথাই খবর উ সুম্বুত মন্ত্রী রংবা জং কা উত্তর প্রদেশ উ ব্রিজেশ পাথাক উ অং বা আনসাপন লং ইয়ে কা জিং টকিট বিনিয়া হালর কাতে কে জিং প্লু ডিং ইয়ে কা বা অন্যালাম দা উ ডিজিপি বাট এডিশনাল চিফ সেক্রেটারি কে জেলা নাকালিয়াং জ উমন্ত্রী রংবা যোগী আদিত্যনাথ উল অং বা আন আমপলা জ্যাম ইয়াই কিটো কি বা দৈবন বাকলি ইয়া কে কে জিং জা কব সৌসি কামাখ্যালয়া আর্লি চাইল্ডহুড ডিভেলপমেন্ট ই সি ডি মিশন কালায়ু আপডিয়াং ইয়াকে গোল্ড স্কচ অওয়ার্ড হাকা থোপ আর্লি চাইল্ডহুড ডিভেলপমেন্ট হাকা দরবার কাবা শিস পাফ্রা জংকা স্কচ পাবলিক পলিসি ফোরাম না কাবন্তা কা বিকশিত ভারত ইয়াকবলা পল্লং হা নিউ দিল্লি কামেঘালয়া কলা ইয় এক জিং সা ইথো এক জিং প্রশাং ত্রৈকাম জুকা বান তৈ এক জিং এম জুকি খেনা লিংবা কি প্রোগ্রাম কি বা ফের ফের কামেঘালয়া কলা রুম কতেং রিং কাত বা কাতুক এনে তিলি কি বই পার কি জেলা হাক জিং সা বিশার বিনা হালর কি প্রজেক্ট ত্রৈকাম জুকা হাক নি কলিয়াং বার কিলা দন্দু কি স্টার্ট শ্যাম্পাং কি বেলা খমি ইয়া কি রকম পেন্তলুন ইয়া কে নিকে কাম হা মেঘালয়া কাবা পিনিয়া সো আলং ইয়া কি তনাত ত্রৈকাম বা ফের ফের কুম কতনাত জুকা কয় কে খেয়া কতনাত কি কাম পনরয় কি থা নং কন্দং কতনাত পুলি পুথি কি কেন হন নিয়াম কৃষ্ণং কথাও বা কি নং ত্রৈ কি বা খমাত দো বান প্রশাং পনন দুর জানা ইয়া কে জিং হে জিং সান জুকি খেনা হা কর্তা কাবা কি ডন কাম্ভা কি বেলা ইমান এক মেঘালয় হাকা দেখা প্রোগ্রাম কি কিনথোপ ইউ চিফ অপারেটিং অফিসার কা মেঘালয় ই সি ডি মিশন উবা রোনাল্ড কিন্তা কা প্রোগ্রাম ম্যানেজার কং নাইনা ওয়ার্জরি রংকাত বা উ সিভিল ইঞ্জিনিয়ার বা মে আই বর হিয়াম রয় এম পদা কা মেঘালয় স্টেট পলিউশন কন্ট্রোল বোর্ড কলা ইয় ইয়া কা সিলভার অওয়ার্ড না কা থোপ বাই দে বাট কা মারিয়াং হাকা স্কচ সামিট কাবা শিস পাফ্রা নামার কা জিং প্রশাং জুকা মনবন ভাই কে জিং লং জুকল এয়ার হাবর নিহান কবই নিকি জাকা বা পাও কি কাম কারখানা ইন্ডিয়া কিনি কে জিং ইথো কাপন পাও কি জিং সদং বলা থমু পুন্দুনা ইয়া কি ফেঙ্গেত পুম পুম বজাবো কি বরন হাকতে কি জাকা হাকা জুক জিং এলাং কা মেঘালয় নিউ অ্যান্ড রিনিউয়েবল এনার্জি ডেভেলপমেন্ট এজেন্সি কলা ইয় কা গোল্ড অওয়ার্ড হাকা থোপ পাওয়ার অ্যান্ড এনার্জি নামার কা জিং তিয়ে উই কে জিং পিন মি এক বোর্ডিং বা লাক মন পথমাই উমন্ত্রী রম্বা কনরাদ সাংমা উলাই খুবলে বারো কিবা লাইয় একে খুসনাম বাট লপ অং বা কানি কপন পাও কিজিং আই টি জং মেঘালয় হাকা বানিয়া দায় কামারিয়াং বান পিনয় একে জিং রয় কানে বা কিজিং মেন ভাই কে কয় কে খেয়া জং কি পাই বা হাকা জেলা বারো কওয়ে উ ব্লক ডেভেলপমেন্ট অফিসার বিডিও জং কপন উসলা সেন আর ডি ব্লক উল আই কিজিং পিন বানা পাই বা

พี่นักอากาศวาณี FM จงพี่เพียรรังกัดบัดเงาบับุคราวักนี่กัสจันเมดบัดงานปุเรนโอเอกิจุบาบกิบพี่พิลานังยาผ้าบ่ฮักนี่กัปอร์บัดกัดกิบวันงานปุเรลุดเอกิตากิจุบาบบารอโม่ปลอกเทคุบเล่บับุกับจันเมดสกิบอาร์บัสุกบักเมนยาพี่บัดยาบารอกินองสงับงัดที่งานองยาอุสเตชูงี่องอูมดดูร์ยาอุกราไนต์ปัดงี่องอุมาวชะมอกระดับอุ่มเดย์งานประชังเบียงโมคุบเล่ชิบุนกันดีกว่าในเอ็มสเลียงคุบเล่ชิบุนเอยพี่เอ็มสเลียงยามันตาตุนุ่มปัดไอเก่งกันจุบะโมดาเดนอุ่มเดย์นี่เลยพิสโง่อัตตีนนี่เลยพาสกวยกันจุบะโมลัดอีเวดีเวปัดกันโมแต่คุบเล่ชิบุนยากันจึงยิ่งชิมมันตากันจงพี่หากันในโปรแกรมมันตากันจันเมดเอ็มสเลียงmanga i aisha i ong baya ustesu ngisay ong umot dur ti aisha i atang kawai ka juba mlele aisha nga sungutunat ya ka jing yasimbenta ka jong pi kublai shibun ru ya pi ya ka jing jubab ka jong pi lani ya ka jubab ka jong pi kano pai sungui kabukmian ya pui babukraw badia baro besim mentah-mentah ke janmit ngati ngeong ya ustesu kadai durbulah iong ibasida tekublai shibun ya pi basida ya kejubab ke jong pi bat ngasung tenat ya ketuka ketin senong ke jong pi mo kenok pai sungui ya pui te buki kot ai kum tiu tengar renang maaf keren ketak ketin senong jong pi ngam datip hikai ngasih syuk sengau tangpa sengau tenat mo yen ba pher ba pher gi bangi yo sngo kble sibun ba sida ya ga jubab ga jong phi ga ba phi phi pha syangi benta ka jan mit ti ibamun i ong ba ya u granat tingi ong u mau soriu bat ya u stesungi ong u dor mau kble sibun ya phi ba mun ya ka jubab ga jong phi ga ba phi phi pha syangi benta ka jan mit ทีนี้ภาษาสกเวปัดกับจุบับกันนี่กับเวกับองฮัลโลอาร์เจคราวคัดโนกับจิงกันจักบากระดุโนกับรีดิโอโอ้ท้อเฮนรีดอนบอกบังดังยูสงับนักมือบายล์ง่ายสุบะคุบเลชิบุนีพิสุบะสงอตนัดโมยากับจิงสงอตนัดกับจงพีบันนิชิมบันทารุหากันนี่กับโปรแกรมบันทากับจันเมดกับโปรแกรมกับจงีกับโปรแกรมบันรุสปะกับเตียนที่สุบะยองบะstesu kadai kadur basusna bat granite kidai ki mau marble kublai shibun ya piru suba ya kanjing ya don rengkat ke jong pi bat ngi menta ka janmit hello rj ka janmit basuk bakman ya pi manga ikong eight na malki stesu ki ju ong dur mau bat granite pat ki ju ong mau so riu kublai shibun ye piru kong it ya ke jubab ke jong pi ba pi pi pa shangi menta ka jan mit ka ni ke dei ke jubab ke wan nei kong it na malki kublai shibun ye piru kong it ya ke jubab ke jong pi tingin si ngin ye pai pat sesh ke ni ke wei ke bo ong hello rg ngob ha ai biang ke jing ke li ngadang suwan kum ni hi ke ni ke wan nei kong di susngi te kong di susngi empat slam dang biang ha ke por mo to sngap ha mdei tai kong di susngi hndre ya phi ki wei ru ki bamot bani sim menta sanga bahai ki jingkelingan ai phi art li ki jingkeli mo ya ustesu lani ya ki stesu lani ya ka stesu mo haka ktien khasi ngi ong ki a lani ka ega kerteng ka ba khasi ubo ya stesu bad ya mau granite haka ktien khasi ngi khot u a ka ega kerteng jong mau granite haka ktien khasi te perlu kepor ladap sun lipo laminate bat kini di program bandros pak kaktin kebon cepi nak akashwani fm jong pi pirun rekat pengau bobo krau ha kini ke program menta ke janmit nang ei pap ma pi ki juba perlu ki juba bepila ban pak di show number kandai sau prasan ni wei not arlai iwei patungnya sngap ru artat se kini ke wei ke jingruai kajingruai jong iba very well chocolate kajingruai ka bala rim tang ba ka badang smooth tenat bani sngap mo kajingruai jong iba very well chocolate ka bi ai kerteng pitarai ngadang
iye

আর ভাপরা উবা আরব সঙ্গ হব ক্লাম গেসি অং উব ইপসি আয়ং ও জগ বিজেপি তো ওপেন খ্লান ওই আং নো রুলে ও ইউ খুনে ইলেকশন গো মান হাউস নেম আর হাজার আর ভাপরা লড় ইয় উ ইয়া গলা কুলা রুলে ও ক্রেট এ খো ইসুবা কাম রুখর বুথমে ইয়ং গসেন ইউ কাম জো লে হে তো ওগ রাই গ ইয়ং ও নে বেনতা ও মান কাম কুরতং হা কে ইলেকশন গো ওয়ান ক অফিস ক্রে কাম ইয়ং ডেপুটি কমিশনার ক ইস্টার্ন ওয়েস্ট খাসি হিলস নে গসিং রুয়া পাই বা গ ইয়ে প্রোগ্রাম এ সিকাই গ সোসংি ইয়ে গো টিপ কাম গো ফোর ডে স্পেশাল ইন্টেনসিভ রিভিশন ট্রেনিং নে বেনতা কি বুথ লেভেল অফিসার্স এন্ড সুপারভাইজার্স ইয়া গর পন মান হামাও সওয়া ইথমু ইয়ং প্রোগ্রাম তো ওপেন খ্লান ই বর ইয়ং গি ক্রে হক সরকার হক কাম ইলেকশন খাম তাম ইয়ে পেট বিনি বিন বিন হক থাও থা বোট নেই তে ইলুম ইউ টিপ হা কোট কি থ্রু ইয়ং ইপন সখেত পান তিকি না রে বা লাচি কি থাও কাম জো লে ইলুম ইগ বই গো থমে হে তো ওই এম ইয়ং কি থাম বোট ই গিবেন তা ইয়ং এ সিকাই দেপন মান্ডক এডিশনাল ডেপুটি কমিশনার কং ভি এ হিনো তা বিডিও উবা এ লিংড ও গিবিদান গিব ক্রে ইয়ং গ সরকার কি বুথ লেভেল অফিসার নাকি ছং ফের ফের না কেলেন গিবেন তা ইয়ং ডিস্ট্রিক্ট ওয়ান গি ওয়ে এম লং হাগনি প্রোগ্রাম দে ইউরিটি ও ইয়ে রপন ভা ছো ছো ইয়ে পেন ক্রে ওই ওপেন টিকনা ইয়ে রকম পেন সিয়া পরত থাব বোর্ড ইবো বিয়াং হাউ ওপেন ক্রে কাম ইয়া কি কাম গি ইয়ে তো ওয়া কি ইলেকশন হাউ ওয়ার কউই ক ডিস্ট্রিক্ট ক ডিরেক্টরেট অফ এডুকেশনাল রিসার্চ অ্যান্ড ট্রেনিং নেগ ডট মেঘালয়া পেন বনা গোয়া ইয়ে এক্সাম ইয়ং মেঘালয়া টিচার্স লিস্ট eligibility test lenik mtet arajar arpaun ru depen bait singi pen bait terik david the one kat kam gajing pen tip ko depen apun snyaw ro director exam yang gachnat krek kam dot ko ne chwar depen bait open man ha arpa kun di terik yang bunaw san arajar arpaun ru ha ko hadin an depen jalan ya ko katu ne ni da pen man wan ha arpa so terik yang bunaw nyaw arajar arpaun ru ne liang ko office krek kam yang ke dert de kentu ke yo ro কি ও পেন ডেপ ইগা এক্সামিন এম টেট ও বো জিমুট কি হে তো ওই পেন কলা থমে ইগ সিঙি কে তরিক নে বন তা কে এক্সাম ওই ওপেন খরে যে নাই কি লে কাম জো ও মিনিস্টার কে ছাত্র ট্রান্সপোর্ট কে সরকার জেলা মাস নিয়া ভালাং ধার নি গ সিঙি হো কলাম জি কু থো কো বর অং উ বা কে সরকার মেঘালিয়া দাও লাই লি কলাম গো ও প্রাইম মিনিস্টার ও কাম জো লে ও ইউনিয়ন কোল মিনিস্টার নে বন তা ও পান পুঞ্জলান না কে চিসপা হেক্টর ই থাও কি ও এম কাম নেই বন্তা ও সুদং বিয়ং ও তি ও মো ইয়ং হগ জেলা নেই লিয়ং মিনিস্টার দা কলাম উই নি হদিন বুকি ত্রে পার মো ইয়ং নাক থান জেন্টিয়া হিলস দা লাইলি এচএম গি ও চিফ মিনিস্টার গ জেলা কোনাত সাংমা হে তো বুকি নিগ মান উমা ধার অং ছো ছো উলে ওয়া ই খাং তি ইও মো ইয়ং ল জেন পরাত খার আর স্নেম দা কতা আস খেত কি এম ইয়ং গি ব্রু গি ইউ রুটি খো নেই নি দং হর উ বুকি ত্রে পার মো ইয়ং দে দপন খরে গিলে ইয়া গর কম পিনিও ডোর ল নে গে তা প্রেজেন্টেশন গ ওতর ওয়া ইয়া গর কম গো থমি নে বন তা ও টি ইও মো ইয়ং হপো ক জেলা মেঘালয়া উ মিনিস্টার গ চনা ট্রান্সপোর্টস ক সরকার জেলা মাস নিয়া ভালাং ধার অং ও দে ওপন মি ইয়া গি হুকুম হে তো ওয়া গি নেম কাম ইয়া গি বস কি ও টিপ কাম ক বস জংই নে বন তা ওপন টি কিনা ইয়া সুমার ভা ইপন তো ওপন তনে ওয়া ইয়া লে লে ওয়ান রা ইয়া খো ইসুবা হপন করে কাম নেলিয়ং মিনিস্টার দপন টিপ উ ওগ সরকার দা ওয়া পাই বা বিয়ং কস খসান্তলি গি বস থমে হো বনা ও ওয়ান নেবন তা ও ইয়ে উপন দাপ ইয়ে কি উইত ওয়ান গিবেন তা ইয়ং কি সুরক হে লাই ওয়ান কি বস কি দে ও পলাই পাই বা ডাং ইনি দেপ দে এম ইস নিয়া খিয়া হে তো ওয়া ইবম সুমার ভা ইব ইয়ে গেল ওয়ান রা ইয়ে জো ইজিং এ কামমান গি বস কি রেম নে ছুয়া ইয়ং কে এস পি টি এস ক নং ই খুন খতি লেনি গা আম রেসলার ক অলিভিয়া দা খার কবনে গে ছনং খানার ইস জেন্টিয়া হিলস দওয়ান রা নাং ওই বরম গে গে জলা মেঘালয়া রে জব হদো আর্তলি কি তাকমাক সিয়ার ও গউই কে তাকমা রূপা হগলুমপুং ইয়কপ ইয়ং গ ফোর্স পাফি ন্যাশনাল আর্ম রেসলিং এন্ড প্যারা আর্ম রেসলিং চ্যাম্পিয়নশিপ আর হাজার আর ভাউন রু হব ক্লাম জি কথা অকু বর নেলিয়াং গ অলিভিয়া দপন ছে গ হে তো গিজিং এ হেলিয়াং গ পয়সা পয়লাইন ইব মা দগ বিলে কি ও ফের ফের গ বকন থুপ নদু গ বাই গরি গ বাই লাই বাই ওয়ান নে তে কি থাও ছং থাও সা ও কাম জো লে কি জিং লু জিং সেপ হে তো ওই হাব ও সু হ কি থাও কি থাস কাই দ অং গ বনে লিয়াং ইয়ং কা পিন ক্রে গ নে বন তা গে কপ গ ছবারি নে নে কি ইন্টারন্যাশনাল টুর্নামেন্ট ইয়া গ বো সঙ্গি ও পন মান হ ও বনাই ও চি ফাও ওই ব কারমেন গলে ও ইয়ো ই টিপমেন্ট নে গ জেলনা ব কাম জো লে না কারি ক অলিভিয়া কন্তু গলে ও এম গিলাট কি লুটি হে তো ও গি তিয়ার নেবেন তা ও ইয়ো এ সিকাই নে তে কি জিম ও কাম জো লে গি জিং কর ছান হে তো ও গ বাম গডি দে ও পন ছলোর ইয়ে গি খনা খরো খলোট গি বদাং খাই ও বে গি জ প্রচা গ তক থং গ ইয়ং কি

কনিগ্রি আকাশবাণী শিলং খবর প্লিদৌ জেরিসন বারজ্রি কিনে কিলং কিমত কেব কংসান জং খবর পিনখলান কমি ঘাল ইয়াই কে লাট জিং পিনখ্রে বান পিন্দু নাই জিংকা কাবলা লিংবা কা এল নিনিয়ন কা জিংলা হা কবর জং জিংলং জং কিনবিন খিমি বিয়া উমিনটি রংবা আক জিল্লা উকনরত সাংমা হেক স্কিম পি এম সূর্যা ঘর বান কিন্তি জিং পিন কাম ইয়া কোলা পথা উমিনটি রংবা আক জিল্লা উকনরত সাংমা বান খাম পিন ভা ইয়ক রুকম সাম ইক বাই থং বর্ডিং বাট বান স্নৌ ইক জিং উৎ জিং নাম জং কি নং থং বর্ডিং বাট লেট পিনিয় সো এম এল এ বরিম কাবস শিলং উবা মহেন্দ্র রাপসং সাকসেং বিজেপি হাসওয়া কে ইলেকশন আর জার আর পোপরা কাকু বর গবা উ মিনটি রংবা আক জিল্লা উকনরত কে সাংমা হিনে কসংি উলা অং বা কমি ঘালিয়া ক্লাশেমি কিলা জিংয়েদা বা বিয়ংতাম না কবেন তাবেন পিনখ্রে ইগ জিংতা কিবলা বন মি না কে এল নিনিও হাগি তিলং উম কা রেপ কারিয়াং কি খেলাও কি পিতাব কা কত কিয়া বাদ ই কিলা জিংয়েদা না কিং ওয়ান লিনশাপ জং কামারিয়াং হাবা পিনিয়া ইয়ে জিংলাং খমি পিয়া বা কিতনাত বা কংসান কুমজুরু বা কিতনাত ইন্ডিয়া মেটেরোলজিক্যাল ডিপার্টমেন্ট উ সাংমা উলা বানজুর বা জিংলং বলা পিনখ্রে কালং বা বিয়ংতাম না কবেন তাবিয়া খুন পৃষা ইয়ে কিনু কিনু কি জিং এ কিবে দেই বেগা জিংলং জিংমান জং কিনবিনেং উল অংরু বা সরকার জেলা কলা ওয়ানরা এগে জিং ট্রেলং বা কিনথুপ এ কিনা সরকার কি জাকা পুলি কি শিনং কি থাও বাট কি কিন হুন পিনা ছনং বান খমি বিনা ইয়া কি জিংমা বা বেন শিম ইকে লাট আই জিং এরাব লাপথা আরু ইকে হে সরকার বান খাম পিন ক্লান শিশু ইক রকম খমি বিনা বাট কা জিং ট্রেলং হাপেন কিনা সরকার বা ফের ফের